আলহামদুলিল্লাহ, কেফাত হয়ে কপাল আলিন কপাল কোশন আটক জানাইলে ইয়ার নিয়াকে ইংকে সাহাব না কালিমুল্লাহ মাঠে চিনি পছন্দ।